0: extreme energy drink.
1: এখন আপনি শুনছেন ভরতমালা FM 92.8 মেগাহার্টজ।

আজ হাম তুমো সনম মিলকে ইয়ে ওয়াদা করে শুরুগা মিত্র বড় সুন্দর গীত চল নজিবুল্লাহ আনসারী জি কে ফরমাইশ মে হিনকা চিহ্ন বলা নই চিহ্ন বলা সম্পূর্ণ সাথী সবকে লেল পুনঃ চলব কমেন্ট দিস লিখনে ছাত জি গুলেশ জি সীমা জি নমস্কার গাজিয়াবাদ সে গুলেশ যাদব ঘর ছিল মস্তা সাথ হাটি ভেল গানা শোনা দিয়ে সাজন মুভি সে মেরা দিল ভি কিতনা পাগল হ্যা हम सुनबे ला चाहे छी विश्वकर्ण साउंड सर्विस प्रोप्राइटर शंकर और रामफल मुखिया भोरकवा सुनिहार संपूर्ण साथी सबके याद करी छथि बड़ सुंदर अछि कमेंट चलब गीत दिस।

0: Radio.
1: Extreme energy drink.
2: এখন আপনি সব শুন রহল ছি ভুরকবা এফএম 92.8 মেগাহার্জ।
3: আগে ফুলবতিয়া
4: কি কহে ছ রো
3: দরভঙ্গা চলবো হি
4: কেকরা সঙ্গে
3: হমরা সঙ্গে ইয়ার কেকরা সঙ্গে
4: বজরে খসা দেব তোরা সঙ্গে কি যাবো